রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড়তি ফাফত হোক তেরেং ফাফাই কীর যে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া এগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াতাকি একামুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামে রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান তাতক ওয়াগিবেরি নুমাং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেমামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নুআশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়াকু আনেব্বেয়াকা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমে ফাফরিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেওমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহেম মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকান এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে

এউরেঙ্গে তেরেং এব্বায়কি আনেব্বায়গ একুয়েরিনে তেবামিহুঙ্গে তেরেং এউরেং একুয়েরিং খামগা বলাফি মিহা দন্নাশে ফাহে হামাকাশ্বরুং এই এউরেঙ্গে তেরেং বামিহকে হামাকাশ্বরুং আনিয়াবির বয়কা আল্লাহ তেদমগেন নুদক্কবানেতে।

হামাকাশরম আল্লাহই থিং ইলাহং করে ইলাহকে বনমিহং খাফির উজ্জকং কাশরে ইক্কাওয়ন্ত ইলাহমেনুই এহং ইলাহ কোনওয়ে এউরেং এবনা বুনু মুঠা নদী নম হামাকাশরম এউরেঙ্গে তেরেং খাফির মিহুন ভেন দেনুই আজাব লিবেন কং কাশরে।

0: না এমি করেও নি এমে রাঙ্গাড়াত তো এই আলমান কোন যে কামে গত দিন আলমান না এ করবে গো রাঙ্গাড়াত তো আমি তাজি মহোদয়ান তিবে দিন ইন্দরিং কারে আ আলম ফিল বাহার তিমন না মি করে নি রাঙ্গাড়াত তো এরুন দেন একাল অডিট করায় এমে রাঙ্গাড়াত দান
1: বড় বড় শুকরিয়া জারে আদম আরে বড়
2: বড় শুকরিয়া তিবে ফুগ মাসে কত আলবা সুবহানাহু ওয়া তাআলা মেরা কাল্লা ওয়াশা আমি
0: আমিন আলমান নসরা উফাবিত দেবে হামা আমি হে ওয়াসকল টাকা বাকবেলান ফান্ডা গোলাম গেন্দা

0: بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، ميوفاوري حفلاغ بير ودان نمو إسلامي كانت تكا وقافة به وزارة أغنو كويري إمها إسفرين می حفلاگ ایم شرفری بیورن کم گوا زوان ہیبر گد خطیب می جلسہ دورا گاتو اڑو سمون گندوا زوان خطیب لوبتی اخونا اختوں السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. آد می دکی دیوراج جے اسلامی تاریخ گا فاہ گ کول لے نہ ہند کول نو قرون دیوراج جے اسلامی ہدایت گا ثابت کما ایکو گا می داہ می ایس فمی ونی ورم متیری خدمت تری تاریخی صفحات کے اکم دیوی راجہ کی اسلامی امت کے بائے دیوی راجہ کی اسلامی امت کے بائے دیوی راجہ میگوت اسلامی امت کے بائے کی گوتگ دائم دیمی اوینی دیوی راجہ کے جیل کفو جیل اسلامی شعار فعال کرمٹکا تربیت کرے میگوتگ مت اسلامی کنتکا بہ وزارائیں مسے کرم مدنی اگن منگے کوری مگو کے جیل کوری انگے ستے کہار دیوہ راجیہ کے اسلامی شعار فعال قرآن ہردنا جیل بنا کرم مکمگ اداری گوتم ہوری دتیت ہورسکو مکمگ کورین کنڈیلی فون سیاست تک بدلت گینس اگن منگ زوان خطیبن می مسئولیت افل مٹکا فرصت ہوڑوالی نتیجہ کی ات ستیک دریورن مکم گتری ان او اللہ گ متری رحمت پھلون اگون منگ زوان خطیبن کی ورن ہنر وری قابل ریت کو قران کیوا درین تک اگون مننا اوئی مسئولیت کی می زوان خطیبن اتو گ ہفا علمی گتن ಅದಿ ಫನ್ನು ವೆರಿಕಮ್ಗೆ ಗೊತ್ತು ಇತುರ ಹರ್ಫತಕ ಎಕೋ ದಿಂಗ್ ಎಂದೇವ್ ಮಟ್ಟಕ ಮಸೆಕ್ಕೆ ಕುರು ತಿಯ ಜುವಾನ್ ಖತೀಬು ತಿ ಇಖ್ತಿಯಾರು ಕುರಿ ವರವ್ವೆಸ್ ಮಾಯ್ ಮತಿವರಿ ಮಗೆ ತಿಯ ಇಖ್ತಿಯಾರು ಕುರಿ ನಬೀಬೇಕಲುಂಗೆ ಮಸೂಲಿಯತುಗೆ ತೆರೆಂ ವಾರು ತೆಫೆ ಕಮೆ ಆದೆ ಹೇವ ಕಂತತಕ ಅಮುರುಕೋ ನುಬ್ಯಾ ಕಂತತ ನಹೀ ಕುರುಮುಗೆ ಎಮ್ಮೆ ಮತಿವರಿ ಎಂ ಮಕಾಮಕಿ ಹುಕುರು ಖುತುಬಾಗೆ ಮಕಾಮ್ ಖತೀಬು ಕಮುಗೆ ಮಕಾಮ್ این کمون ای نمونا مقام ای مقام گا تیبے ای مقام گا ہٹی ہن کم خطیب کی ای نمونا دیکھے ورگ شخصیت کا وانجھین اگن گبو کرنی تیا ہوریہا خطیب نکی ایکم ور لائق ور قابل کدن تکی گتو میاد می فرصت گا تیا لبے تی خطیب ہندان کلن جہین کند تکے ہنن ایک تیرے فرطم کمکی تی خطیب مید تی حاصل کو گن تیتی با خطبہ کیوں گا حدے کی ای فاؤنڈیشن نکم بلنجھین ایک مچہ علمی گو تن اتر کوریے روما اتر کامیابی ہو دمسے کرنجھین ای کم میں دائرہ کن کیوی کم گا ویس امام کم کی امیہ کی حیاتو گا ام میں فہو دوہا ہمیں گن دوین مسکتے گو تگا ہیدو ماں عزم کا نالنجھین ڈاکٹر کبویس انجینئر کبویس ادی اہم دائرہ کن کیوی نمویس امام کما ایکو گا کوریت دانجھین مسلم کم میں شخصیت کی ای امام کم کورم تیار فوری شخصیت کا وانجھین این ای کی ایکم قابل شخصیت کا وانجھین امام کم کورم کی ہم ایکنی دینی علم ورنگ ایکنی قرآن ایکم نون ای کی امام کم کی ای کم میں مسلم کم میں کوروین مسئولیت کا حدن جہن میاد الگنا فن زوان خطیب تیا زوان خطیب نکی میگے دیتیں ہا عرفا ہوں بڑتی میہن بدلو گندان بڑتی میہن بدلو گندان الگن گبو کرا گتو گا میاد الگن منگے مسکت تکوں خطبہ کیوا خطیب نورے تیا کدینگ مستقبل ما اجالا سبب کی نظامی تعلیم کے تیرے مزمانوں کے تعلیم تربیت لبی گئیں আদি ইসলামে ইলমু লিবিগে কোরআন রীত কিয়ন দাস কগ্গে কোরআন হিতু দাস কগ্গে মেয়েদ হাতিবন্নগেন তি দানি এহে মেমা কুরিগে জিল অবুরে তিয়কুদিং জিল মা হরদনা ওয়ানকমা কবুল করেনি মিকমুগে তেরে উলেরুগা তিয়কুদিং বিসনাঞ্জে কান্দতকে হুননান ফতুয়া দিনুমুগে আওয়াস আরা নুগতুমা কঙ্কমং হুকুম জেহুমুগে আওয়াস আরা নুগতুমা ইলমুরিং আরিহুং কঙ্কন সাফ কুরুমা মি কঙ্কমা মেদুগে সমালুয়ান জেহেন হারুকশি ফিকুরতক দুরুয়ান জেহেন তিয়কুদিং মগুফরদ্দু মট্টকা মসিকে কুরা বায় কুলেন একমুগে শিকার এক বেগে নুয়ান ইলমুরি মিহুম বলাগন্ন রাজ্যগে রয়েতুন দন্ন আলিমুগে কিব্যাং তিয়কুদিং মাউলুমাত সাফ কুরমান সোশ্যাল মিডিয়াগে একে একে ওয়াসিলেত্তক একে একে জমায়েত্তকুন দুনিয়েগে মুসলিম জুবান কুদিং সিকুণ্ডিত দোয়েলু মট্টক মাসিকে কুরআন একম সমালুয়েতি বেঞ্জেহেনি ইসলামী শরিয়তা গুলুং হুরি মাউলুমাত এগে সাহ রেফারেন্স তক হোদন জেহেন মি ওয়ারাব্বড় সমালু কন দেঞ্জেহেন কান্দত্তকে মিহুম বিদু আবেরি কুরুমা কাফর কুরুমা ফাসিক কুরুমা মিবাবতুগে ফিকুরি কান্তত্তক একবাওয়ান জেহেন ইলমু নেতি কঙ্কমামেদুগা জদল কুরুম দুরুয়ান জেহেন মি জুয়ান খতিবু মেদ হন্দাং কুরন জে কান্তত্ত আগুন মেঙ্গে তেরেগন এব্বাওয়ন্তক দমহট্টং আগুন মে মাসে কুরন জেহেন ইসলামী উম্মতুগে এভেস ইলমুরেক বুর বহে আগুন মে বুনগে নোয়ান মুসলিমুঙ্গে গোতে নোং এইকিয়ে মুসলিমুঙ্গে গোতকি এ মিহুন্নভুরে দোষী মিহুন্ন শাহ কুরিগে জিলু তগু খিদমেতেরি মুসলিমুন্ন হেও দোয়া করু এহে মিম কীরত কুরআনুগে সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী কুরাবাফ ওয়ান মুমিনুঙ্গে দোয়া কি এইক রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান হাদ্দাওয়া বড়করে রাসকালাক আলামেঙ্গে ফাফাত ফুসওয়ান দেব ولي اخواننا الذين سبقونا بالايمان ادي ايمان كمغا علمنا ور كورين امقام حاصل كور ميهونغه فافت بس فسوان دي ولا تجعل في قلوبنا غلا علمنغه هتوغا ابس بايكا ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ايمان بيغم با ابس بايكا علمنغه هتوغا حسد وركم রুলিবেরিকমেন উল্লাবান দেব এম আলগোন মেঙ্গে জুয়ান খতিবুন্নকি হিত্ত থানমস বেকাবান জেন এক গণকক মাফ কুরা বেকাবান জেন ইলমু হোদ মসে কুরা বেকাবান জেন মিস্তকুঙ্গে লোবি লিবিগেম ওয়া বেকাবান জেন জুয়ান খতিবুন্নকি এই মিহুন রুলিয়ার ওয়া বেকা বেজিয়াম জুয়ান খতিবুঙ্গে এ খতিব কমা মেদু সুয়াদু ফেদে এ মে মন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিস্তকুন উফাবেরিকমগে খবর দেব্বা বেকলিকে একলিক ফানুগে সিফাতগু তেরেগে মে ফুরতমানন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা মিস্তকুনগে মচ্চ হেকিওনান ওয়া বেকলিকে গুতুগ মিস্তকুন উফাবেরিকমগে খবর দেব্বা বেকলিকে গুতুগ এহিম বিমা মি সিফাতকুন আলগন মে জিনাত তের ওয়ানজেন মিয়াদকি আলগন মে মি মহা সিনতাগে আমাজকি একম আগন মেঙ্গে শখসিয়ত হেনু একম আগন মেঙ্গে আজম আ করুম মিয়াদু তিয়কুদিং এগুত মাসে কফিকম গওয়ানি নাম আগন মেঙ্গে মিরাজ্যে ইসলামী মুস্তাকবাল উজালাওয়ান মিরাজ্যে ইসলামী মুস্তাকবাল উজালা করেন তিবি সাফুত মিয়াদু আগন মিতাগে কর্মতি মি ফেননি এম তিয়কুদিং মি আজম গতিবেন জেহেন মি আজমা একু কুরিয়ে দান জেহেন এহেম মি হুন নমুনায় কওয়ান জেহেন আগন মিদেন নেহেন আদি হাম এহেম নামাদ কুরুমগে বিসনালেন জেহে ফিকহি কান্তকে হুরে কিতমে রীত গো কুরুয়ান কিয়া মিহ গো কম গো বিয়স জমায় বড়ু ওয়ারক এনাগে কিয়ন নামাদ গো কুরকুরেন জেহেন এই সুন্নে গো তকি কিতমে রীত গো কিয়ে কম গো বিয়স জমায় বড়ু ওয়ারক নামাদ গো কিয়ন কুরকুরেন জেহেন এই সুন্নে গো তকি আদি বিসারম ফদ কান্ততউগ হুনু গদম ফদ কঙ্কমুগ এহেন হাস হালেত মেদুরে ফুন্ন ওগুতুগ নমাদ কুরা ইমামু মিস্তকুঙ্গ মাসলাহাত বলেন জেহেন মিকঙ্কং আবদু সাগোর মহিতুগ বাহট্টন জেহেন বাইফার বাই মিহ শাকুয়া কুরা আডুয়ে মিমেন মিহকু নমাদুগ মা দিগুকুন্ন কিয়ওয়ানে নমাদুগ মাসলাহাত ওয়ারবড বিসনেন জেহেন জামাতুগ তিবেন বালি মিহ কোল্লা এহা গিনের নুতিবেবে মিহ দাতুরু এরিং একে একে উজুর তাও গাহলু এরিং বালিমিহু mihen os eki mihun e jamaatu ge terege tibene namada jamaata miannani lobin jamaatu ge baerumge sawab hodumattaka 27 guna sawab hoduma miannani as namad ko ge miha emburu ge darma onnani e miha waraboda warbaliwe noni gellumef ehma jamaatu ge namad kuraru imamu visnan jehen jamaai diguno ko veto khasako jamaai bodu iwaraka mi visnan jehe kantatta mikan kama kimi Mikahal kantataka medu gawagor me misnan jen. Then riitko gineru kiyom beno vejja mekane hore damona madu ga hama kitam me digu kos kiyom. Ei adi marang avut. Digu ko kiyom beno va mihak. Ekam jamaatu ga namad kurayaru ga jamaatu ga maslahat balan jen. Agon me balan jen fiqhu ga ves eki kankamu ga ahkam tau ga eki eki mazhab tau ga. Sunni mazhab tau ga shafi mazhab ha hambali mazhab ha. Hanafi mazhab, Maliki mazhab, namadu ge se ke hukum ta go e bahutte khilaf ta fe de farai khilaf ta mikan kamu ga agun me jadal ko ge noan mikan kamu ga jadal ko ge noan e rashek ge ahulwerin namad kuramun anna goteki ei khandele gen qur'ana sunnata khilaf noa gotek kamu ga wani nama e jamaat ge imam kan kura miha imam kan kuran jeni ena ge fahatu ga namad kuranti bimihun kabul kurago tek mach ei figu haki ei ekamu ke mihun waki mazhabegge imam waki mazhabegge hore namad ko gendiyama emihun naki ei ehawara ilmu libifane helun tere nu mujtama en nama emih munan mehare di din badal kollafe din badal kollafe di ehimima e Kantata awal mengenai muncul mahu tahu juga. Ebaibau, dini ebaibau untuk evsal lagi jaga di genuan. Emiwa, agun mana? Ekeki imam orang bekalungge siaratum ves mika mae boleh filam orang. Mereka juga mimaga maki mihadi juga ekam gawah kadangkang oleh jalsa enom wima en session tahu juga. Ekam kama behego tu agun mana gawah kadekhidan. Emiwa, alugun tiak kudingge. Handaan mi genes dini mikan kama meduga gonu fikuru hingan jehe gue abadu sagonu balen jehe ni alukamai aqida ge kantattau ge qur'ana sunnatu ge kan kandeli fonna gue sah dalil rasulullah sallallahu alaihi wasallam ge sunnatun ekelek fanu ge bas fulun ekelek fanu ge amal fulakun nuni ekelek fanu ge iqrarakun nuota ashabe kelun ge amal fulakun nuota bas fulakun agonu mege din agonu mengen jehen Mikankang algor meng abadu sandarung bahatan jehen. Allah Subhanahu Wa Taala tiya kuding tiya masak katu barakah labwash. Barabwe sivvaru gada. Adi ketteri. Zuan khatibun agor me tawrif kura. Ufa kura. Adi mustakbala takabes itura ehing darivarum bes. Mikamung tere genes ivvarudi. Agar mungkin gawat muka, mungkin di rumah tak ada agar mungkin emang kuli yang masih koran jen. Mereka tu mita aga tim foten nerevega midiyi, mifitta insya Allah warah am Quran, mifitta wujud, mihi warak gina masih kita tak ayakug Islami kanda tak ada bewujaran. Islami dah awatah beh section mungkin masih kita, emasak kita agun tawrif kura, emasak kita tu iswe kure vihuriha befurun warah boda syukur danna. Agun ke doa yang ki Allah Subhanahu Wa Taala mi Islami masyarakatuka berkah lawa mikamu ke natija ujala kurawa diwahi ummat mikamu ekalang bajjurikang mimur kurevu wa akhiru da'wana alhamdulillah rabbil alamin wassalamu alaikum warahmatullahi wabarakatuh.
1: Shukriya izatiri minister minister ga wa ka fulun tia lobweti zwang hatibun kantatta mujtama ga terega dimawima amal kuram wi waragina gotta ge irshaatta ke tevigin hingajje al ummid kuram en hingoti e dekke wa ka fulta ga tian komme zwang hatibaku wes hippawan kama mirasmiyat ga dengon nani nimmum ga gotun zwang hatibeg ga wa ka dekkun mi number furi hama koddeni muhammad Mazin Adam.

0: এসর হিফায় দুর্গা বালং হুরে লিশন দুয়ে ফাদিয়ে ইয়াইন দুয়নি কি বেতো বালাশে
1: এগমগোস মাডুং ইন দে বালা
0: ইয়াইন মজায় ফুরিবারং হাড়ে লবায়গতে

যে মিস্তাকুন নে তেবামি হুন ইহুদি নাই নাসরাই এই একুরিং কাম গানু বালাশে এউরেঙ্গে তেরিং এব্বায় কি আনে বাইগে একুরিং নে তেবামি হুন গে তেরিং এউরিং একুরিং কাম গা বালাফ মিহা দন্নাশে ফাহে হামা কাশওয়ারুম এই এউরেঙ্গে তেরিং ওয়া মিহকে হামা কাশওয়ারুম আনিয়াভির বায়কা আল্লাহ তেদমা গেন্নু দক্কাওয়ানেতে

ফাহে এউরেঙ্গে হিতুগা বলি মাডু কামেং হুন্ন মিহু এবহি শক্খাই নিফাকুগে বলি হুন্ন মিহু এউরেঙ্গে এবহি ইয়াহুদীনাই নাসোরাঙ্গে একুয়েরকান লিবিগত মং আওয়সওয়ে গন্নাতি খালেফান দেখে ওয়াডা গন্নওয়ানু ওয়ে এউরেম বুনেতে থিমাম্মেন মুসিবাত জেহিদানে কাম থিমাম্মেম বিরুগানেতে ফাহে আল্লাহ ফাতাহাই বেস দেব্বা ফানেতে নুয়াত একলাগে হাজরতুম এহেং আমর ফুলে বেস আত্মেদানেতে ফাহে এহারুং এউরেঙ্গে হিতৌগা বংহনা কুরি খান্তৌগে মচ্চা হিতামা কুরা ভয়কম গা এউরেম বানেতে

হামা কাশওয়ারম আল্লাহ থিং ইলাহং করে ইলাহ কে বুন মিহং খা ফির জং কাশওয়ারে একওয়ন্ত ইলাহ মেনুই এহিং ইলাহ কুনুয়ে এউরেং এবনা বুনুং মুঠা নুদি নম হাম কশ্বরং এউরেঙ্গে তেরেং খা ফির মিহুন ভেন দেন আজাব লিবেন কং কশ্বরে।

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করব্বা ফাবে আসালুল্লাহ আল জান্নাতা ওয়া আউযু বিহি মিনান নার মানে স্বর্গ দেব এবং এদি মিয়ালা দন্নবানি হামাইকানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ আদি নরকা গে আযাব সালাম বুমং এদি দন্নবানি বেস হামাইকানি একালাং আশ
1: দিবেহরাজ্যগড়ু তিনগাড়ি হাতর মিনিট কমিগেনেস্তেনি মিয়াদগে আসর নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিদওয়া
2: আল্লাহু আকবার আল্লাহ

আমলটা কবুল করে এবং বিনা বিফাওয়ানি ইখলাস তরিকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আঙ্গওয়া ফাওয়ানি আলকান তহুগা ইখলাস তরিবুমা উম্মতং ইখলাস তরিকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ দীন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিম বনি আল্লাহং ইখলাস তরিকমা কুগা আলকান কুরমাশে হামা এ সূরত কে সাদবান আয়াত কা ওয়াহী করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ দীনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশে একলাঙ্গ কিবায়ং আহরেং গে দীন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইন আল্লাহ হাশে আদি জুমার সূরত কা মাইন আল্লাহ ওয়াহী করে ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ দীন আলা লিল্লাহিদ দীনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইন আল্লাহ গে কিবায় দীন খালাস করে ওয়া একলাঙ্গ কিবায় আলকান করে ওয়াশে ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাত কি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহিদমং অঙ্গওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গা ওয়াহী কুরাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দীন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহ গে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহু কে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামি হুনা আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহ পাদল কুরাং এতে মিহা ইখলাস তির কামায়কো হেও আমল কুরমাং অঙ্গওয়া সূরাতুল কাহফ গে সতে কা দিহওয়ান আয়াত গা ওয়াহী কুরাওয়া ফাওয়ে ফামান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়ে বা মিহুং করে কোমে মিহকু নমাবেস আল্লাহ বদল কুরমাং উম্মীদ কুরনি নমা হেও আমল কুরমতি দেমি হুন নহুশ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুশ কামে

0: কং এগোতা মেন্টালিটি বাদাল কুড়িয়ে মাসলো এখানত গাড় গুণাগত কমেস কাহা এবুনি এক দেখ কমা দূর এ উড়ক দীনা কায় বেদ কাল কম এবার সে কী কে মনে দান আড়গণু
1: হ্যাঁ তি দেখি বাহকে কি ওরাঙ্গল বাহকে এঙ্গে সোশ্যাল মিডিয়াকে বাহক সোশ্যাল মিডিয়াকে বাহকে গোতা দক্কা দে জানিগে এদ্দুকু আহম আমি ফেনুনো রিলে মিগ আমি অন্যনি মম্মেক দারিফুলক সো মম্ম দেন ওর মম্ম এজ দারিফুল গ্যাগ গণক বুনঞ্জা 6 7 ইয়ার্স এম বি মমি আদি এনা এক এভারেজ কো সোশ্যাল মিডিয়া এক্সপোজ ওয়াম ফটং আদি ক্যারি ওয়া উমুর আনে হেম বুনঞ্জা মিহার এজ কোদিং হাম সোশ্যাল মিডিয়া গ কন্নে উলে
2: উলে হাম গিনা কোদিং হাম হাতরে 4 ইয়ার্স ওয়াইরা ফোন নেগা তো গোয়ে সোশ্যাল মিডিয়া গ বাসিল তঙ্গা তো গোয়ে দো এম বি
1: ওকে এম এম পি কুমুর কাম বাদামা দেন মি মাম্ম মি কোরাকাম কি এনা তম মিদেনি বিল্লোরি বোতটে দীফা এ বোতশি লেটস সে ডায়মিটার কি 10 ইঞ্চেস মিসাদক
2: বোটটট
1: আ বোটটট ইয়েস দেনদেনি আদি হেন টটেন এ টটকি প্লেটে ডাইনিং প্লেটে এ কি ডায়মিটার গ্যাগ গণক 15 ইঞ্চেস সো মাম্ম মি বুননি মি প্লেট মি বাউল তেরিয়া লাশে So she was confused. I think, mummy, I think my far badan then a plate naga bowl mati bandan. Then I guess bowl badan plate badan duro kollaf. Then mummy can remember any me misal ka rubber itchen nama. I can squeeze it into that thing. Ego me and no leve ne asto han naga me ke theriya kange. So what do you expect me to do? Edo ekha go ta kena innani. Then mamma buni nuane do. Buni mamma ne mashinge leve ne go te. Kya bol kodo ko durella plate pa vege mati foti gandeng elinge. Alafa marute le naga hama eti crush kori. It was ceramic hama. And the sound was hama. Hama crush ko nimma fa then foti gan naga fa bol genessa dari fol kare buni bihar leve ne hiye eti. So she easily farok piece by piece lamun lamun goes more than half laughy le mamma bani hemwema miye aslo mege lesson naki miaro ti darifuloge amilla wanta gotuga ti darifulaka mege tere fit enno wane darifulo mege tere fituwam beenu miya darifuloge amilla wanta kan duwadan jehe ehemmyunge style la miha badalwan jehe you have to remove your clothing you have to remove your behavior you have to remove your attitude you have to change your morality huri hache badal kokgen gohe ehin echchakati fitwe weni so it is no more you
2: yeah pieces of ehemmi
1: yeah so ehemmi hunnan muslimun fiten nukore weni aslo so the identity of islam is very important to maintain as ethi egotuga enno misalaka let's come up with varak kodokoda example I mean ti dekudin ami alwanda jawab dem inge so suppose let's say mi scenario e miga school ek ekujje
0: okay
1: ekujja is carrying his own bag going to his own school hama ena mi school uniform lang ena huri boot up vesaram begi ves kokgen hama barabar white shirt lang gossa ena enage klaha ehen klaha kan hom enage klaha midani goss madukorima teacher ena dime bada ap mibunani I will not let you in ne misalaka so what do you think
0: yaar meega algonoma visnam vi compass teacher ge to nod kujja ge
2: to no classroom
1: no no dime seen will you say teacher is doing something good or ठीक है मी बुनानी मी आर व्हाट्स हैपनिंग हियर
2: बट व्हाट्स द बिग डील मी हाडा खुदजा मी लिए खुदजे का क्लासरूम और यूनिफॉर्म लैग एंड दबा से फागा
1: यस सो व्हाट्स द बिग डील वदन जेन हां
0: वदन जेन
1: सो एन एम्बोरी फोगस मम्मा कैरी मी बुनानी नुवेदिया टीचर सो मम्मा मी एन नेस मी बुनानी लीडिंग टीचर कैरी सो लीडिंग टीचर जस्ट एन आदि में बदादाफ मी बुनानी हां टीचर वाज राइट है असल नुवेदेने क्लाका
2: थैंक यू फॉर
0: यू किने करना
1: सो व्हाट डू यू थिंक
2: हम गवेस नाला
0: ক্লাহোগে কমেস হামেকা ইন্দিকোলা কুজ্জা কাম করে ফুরি
2: মিসাল কুজ্জা সার্চ কেন দেগুই কারনেগা
0: তেদে
1: ইট ওয়াজ কেপ গুড হামা
2: ইট ওয়াজ কেপ গুড ওকে দেন তে হেভ জায়গা মো নিয়া ফাতেনু কান্ডা হরে
1: নো এভরিথিং ওয়াজ হামা রাইট দেন মি মম বুন ওকে তিমন প্রিন্সিপাল ক্যারিশ দান প্রিন্সিপাল অলসো গেভ দ্য সেম আনসার এন্ড মি হায়ারার্কি গ দে ইভেন ওয়েন্ট টু দ্য মিনিস্টার ইভেন দ্য মিনিস্টার সেড নো শি ওয়াজ

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ অলুন্নং হারাম করেবি বড় তিফাফত হোক তেরেং ফাফাই কীর্তি রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া এগা হিফা মিহায়া লানাল ওয়াফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামকা ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাতাকা ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্তা কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়া ইচ্ছে হুরমেতেরি কুরেগেম ওয়া ইচ্ছে এব্বেয়কু আনেব্বেকা মুদা হাকুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাকুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সতেক আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তেবামি হুঙ্গে মুদাতা তেবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তেবামি হুং দেনতিবিগেমে ফাফ রিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমাতুন দুরু করেবুমে বড়তি ফাফতাক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে

আদমুগে দারিনাকি আল্লাহ হেদ্দবি থাকে তিগে তেরেং গিন থাকে তিগে মচ্চা ম্যাক করে গেম্বা বাইকান্দানে এ ইলাহা শুকুর বেরিবে উড়েছে একলাগে গিনগুণে গেম্বা নিয়মেতং হাঁদা কুরাশে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরাউগে হাইদ্দি হেবন আয়াতুগা ওয়াহী কুরাবা ফওয়া বাসফুলুগে মানা গাবে হামা কাশওয়ারুন তিমন্নাস কালাগে আদমুগে দারিন ম্যাক করিবিমে আদি এউরেং একগামা খানুগা উফুল্লেবিমে আদি এউরেন নং রঙ্গলু তাকেতিং রিজকু দেবিমে আদি তিমন্নাস কালাগে হেদ্দেবি তাকেতিগে তেরেং গিন তাকেতিগে মচ্চং এউরেং মতিবেরি দরজাকা ম্যাক করিবিমে আদি সূরাত লুকমানুগে বিহওয়ান আয়াতুগা একলাঙ্গ ওয়াহী কুরাবা ফওয়া বাসফুলুগে মানা গাবে হামাকাশবরুং উড়তাকা বিমুগাওয়া হা তাকেচ্চে আল্লাহ তিয়াবামি হুন নটাকা খিদমত তৈরি করে বিকাং তিয়াবামি হুন নেঙ্গে হেগে আদি একলাঙ্গে নিয়মত ফাড়ুগেম বা গতুগাইয়া ফরুগেম বা গতুগা তিয়াবামি হুঙ্গে মচ্চা ফুরিহম কদেভি আদি এবেস ইলমকা আনুলা নোয়াতা তেদুমগকা আনুলা নোয়াতা আলিকান দেনিবি ফতকা আনুলা আল্লাহ হামিদু জাদাল কুরা বায়কু মিসতকুঙ্গে তেরেং বেয়ে দেননেবি আয়াতকা এনুং আয়াতকুগা আল্লাহ বায়ান কো দেবা ফওয়া নিয়মত গিনা গুনা গেমবে সূরাত ইব্রাহিমগে 30 দেবন আয়াতম ফেশিগে 30 হাতারন আয়াতুগা একলাঙ্গ ওয়াহী কুরা বা ফওয়া বাসলুগে মানা গাবে আল্লাহি উড়তকা বিং হেদে বিরাস কালাঙ্গে আদি একলাঙ্গে উডুং ফেম বেসেবিয়ে ফহে এফেনুগে সাবন তিয়াবামি হুন্নং রিজকে কামুগা মেবাতা নেরুবিয়ে আদি একলাঙ্গে ইজনা ফুলায়কো এতকেতি কানুগা দতুরু কুরুমতি আবামি হু নটকা না ফহরু খিদমত তের কুরেবি আদি একলাঙ্গে তিয়াবামি হু নটকা কোরুতা খিদমত তের কুরেবি আদি একলাঙ্গে তিয়াবামি হু নটকা ইরাই হাঁদু খিদমত তের কুরেবি কেন্ডি নেলি হিঙ্গা গতুগে আদি একলাঙ্গে তিয়াবামি হু নটকা রেদুয়া খিদমত তের কুরেবি আদি একলাঙ্গে হযরত তিয়াবামি হুন দেননেবি কমমে এচ্চে একলাঙ্গে তিয়াবামি হুন দেবি আল্লাহুগে নিয়মত তিয়াবামি হুন গুণানামা তিয়াবামি হুনকা এ নিয়মতং আদদে নুকুরেবে হুটে হামকাশওয়ারুং ইনসানাই আনিয়াবেরিবুন বড়ু শুকুর কুরুননে মিহেকে গুণা আদদ নুকুরেবে হাগিন নিয়মতং আদমুগে দারিনং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবা ফাওয়াইরু দেমাগং একলাঙ্গে মাগু দেখকেবি এই হেয়কামুগে মাগা নুবাকামুগে মাগু হেয়কামুগে মাগু খিয়ার কুরা আবায়কা দেবে হুশি মাতিবেরি নিয়মত লিবেনিবি সুরগি আসে নুবা মাগু ইখতিয়ার কুরা আবায়কা দেবে হুশি ওয়েন্দেনিবি আযাব লিবেনিবি তানেকামুগাওয়া নরক আসে আলামেঙ্গে বেররাস কালাকো আলামেন্না সুরগি দিয়মুগে মাগু ইখতিয়ার কুরমুগে তৌফিক দেবান দেবি

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিথ করবা ফাবে ইন্নাকুম তাদউনা সামিআন করিবান ওয়া হুয়া মাআকুম মানে হামাকাশওয়ারুন তিয়াবামি হুন দুআ কদন্নওয়ানি আসসাওয়া ওয়ারিগমবা আদি কুত্তমে ওয়ারিগমবা রাসকালাঙ্গে শেফ একালাঙ্গে ইলমু ফুলাগে ওয়ারিগমবানি তিয়াবামি হুননা একুগে
1: ಮೀ ದಿವಿರಾಜೇಗಡು ದಿವಿರಾಜೇಗಡು ಹತರುಗೆ ಡಿಸಾಳಿಸ್ ಫಸ್ ಮಿನಿಟ್ ಕಮಿಗೆನಿಸ್ತೇನೆ ಮಿರೇಗೆ ಫತಿಸ್ ನಮಾದ ಒಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹು